0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্টজে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনায় আছি আমি মুনমুন দত্ত। শ্রোতা বন্ধু, আজ 12ই সেপ্টেম্বর, ভারতীয় বাঙালি গদ্য সাহিত্যের এক অনন্য লেখক শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 132তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক চিরকালের আপনজন ও প্রকৃতিপ্রেমিক কথা সাহিত্যিক, যিনি গ্রামীণ বাংলার মাটি, অরণ্য এবং সাধারণ মানুষের সরল জীবনকে তার নিজের লেখায় অমর করে রেখেছেন। বিভূতিভূষণ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়েছেন আকাশ, নজরুল দিয়েছেন আগুন, শরৎচন্দ্র দিয়েছেন ঘরের কান্না হাসি, আর বিভূতিভূষণ একাই দিয়েছেন ওই আকাশের নিচে পড়ে থাকা মাঠ, সেই মাঠের ধারে রেল লাইন, আর সেই রেল লাইনটার ধারে ছুটে চলা দুটো অবাক চোখ। তাকে বাদ দিলে বাংলা সাহিত্যে প্রকৃতি থাকবে না, অপু দুর্গা থাকবে না, চাঁদের পাহাড়ের শঙ্কর থাকবে না, আর সবচেয়ে বড় কথা, আমাদের ছেলেবেলাটাই থাকবে না। বাংলা সাহিত্যের বিস্তীর্ণ প্রাঙ্গণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক জ্যোতির্ময় নক্ষত্র, যার সৃজনশীলতা, প্রকৃতি ও মানবাত্মার অবিচ্ছেদ্য ও নিগূঢ় বন্ধনকে নিপুণভাবে উন্মোচন করেছেন। তিনি কেবল একজন গল্পকার বা ঔপন্যাসিকই ছিলেন না, তিনি ছিলেন এক দার্শনিক কবি, যার লেখায় বিধৃত হয়েছে জীবন ও জগতের সুগভীর রহস্য। প্রকৃতির শাশ্বত রূপ এবং মানব চেতনার অন্তর্নিহিত স্পন্দন। বিভূতিভূষণের রচনায় মূল সুর হল এক অদম্য জীবনতৃষ্ণা, এক অপার বিস্ময়বোধ এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অন্তর্নিহিত বাসনা। তার সাহিত্য পাঠ করলে পাঠক কেবল আনন্দই পায় না, বরং এক ধরনের মানসিক শান্তি ও আত্মিক তৃপ্তি লাভ করে। প্রাণের লেখক বিভূতিভূষণের জন্মদিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই জীবনের ওপর শুনব একটি আলেখ্য, বাংলা সাহিত্যে বিভূতিভূষণের অবদান। বক্তা হচ্ছেন অধ্যাপক তপন কুমার খাড়া মহাশয়। বন্ধুরা, প্রকৃতির সন্তান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় কথা সাহিত্যিক। আজ ওনার সম্পর্কে আমাদের অনেক কিছু তথ্য জানাবেন কল্যাণ বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর তপন কুমার খাড়া। নমস্কার স্যার।
1: নমস্কার
0: স্যার। ভারতীয় বাঙালি ঔপন্যাসিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমার শ্রোতাবন্ধুদের যদি কিছু বলে থাকেন।
1: ওনার জন্মটা যদি দেখি, আমরা দেখব কাঁচড়াপাড়ার খুব কাছে মুরাতিপুর গ্রামে মামা বাড়িতে 894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর বেলা 10:30 উনি বুধবার দিন ছিল সেটি জন্মেছিলেন। পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম মৃণালিনী। আসলে মহানন্দ পণ্ডিত মানুষ ছিলেন, সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতি তার অসামান্য দখল ছিল। পুরাণ এবং শাস্ত্র আলোচনার জন্য তিনি সবার কাছে খ্যাতিও পেয়েছেন এবং নিজে গান ও পালা রচনা করতে পারতেন। মহানন্দের এই স্বগ্রাম বা বিভূতিভূষণের বাল্য জীবনটা কেটেছে, কিন্তু আমরা দেখি বিভূতিভূষণের শৈশব আর বাল্য কেটেছে মহকুমার, এই বনগ্রাম মহকুমার চালকি বারাকপুর গ্রামে। ওই এবং উনি যখন ওইখানে অবস্থান করছিলেন তখনই নৈহাটির অপর পারে সাগঞ্জ কেউটার প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় বিভূতিভূষণ প্রথম বিদ্যারম্ভ করেন, যেটা আমরা পথের পাঁচালী উপন্যাসে যেটা 1929 প্রকাশিত হয় তার আত্মপরীক্ষণমূলক যে উপন্যাস সেখানে অপু কিন্তু প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় পড়তে যেতেন আমরা দেখতে পাচ্ছি। এখানকার পাঠ সাঙ্গ করে বিভূতিভূষণ বাবার সঙ্গে আবার বারাকপুরে আসেন এবং সেখানে 1908 খ্রিস্টাব্দে তিনি বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং ভর্তি হবার কিন্তু তখন পয়সা ছিল না ওনার কাছে, ওনার মামা ওনার মায়ের যে গোড বন্ধক রেখে এবং তিনি সেই পয়সা পেয়েছিলেন এবং ভর্তি হয়েছিলেন এবং পড়াশোনার পরে এমন আর তারপর থেকে ওনাকে ঘুরে তাকাতে হয়নি, সবসময় সরকারি সাহায্যের দ্বারাই উনি পড়াশুনো করেছেন এবং জলপানি পেতেছিলেন সারা জীবনই। 1914 সালে উনি ওই বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন, এরপর তিনি কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজ, যেটা রিপন কলেজ ছিল বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, এবং সেই কলেজে উনি আইএ পরীক্ষা পাস করেন 1916 এবং 1918 তিনি ডিস্টিংশন সহ বিএ পাস করেন। এরপরে ওনার এই চতুর্থ বর্ষতে যখন পড়তে ছিলেন তখনই ওর বিয়ে ওনার বিয়ে হয়ে যায় আপনার বসিরহাট মহকুমার পানিতর গ্রামের শ্রীমতী গৌরী দেবীর সঙ্গে ওনার বিবাহ হয় এবং বিবাহের পরেই ওনার যখন বাচ্চা প্রসব করার সময় গৌরী দেবী মারা যান এবং মারা দেওয়ার সময় উনি কিন্তু তার আগে কিন্তু ওই গৌরী দেবীর পিতা ওনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ করার জন্য এবং আইন পড়ানোর জন্য কিন্তু অর্থ সাহায্য দিয়ে পড়ানোর ব্যবস্থা করেছিলেন এবং ভর্তিও হয়েছিলেন উনি, কিন্তু পড়াশোনা করতে পারলেন না, স্ত্রীর মৃত্যুর পরে উনি ভগ্নদ্বম হয়ে গেলেন এবং পড়াশোনা ছেড়ে দিলেন। এরপর যেটা দেখা যাচ্ছে উনি চাকুরি জীবনে যখন প্রবেশ করেন এবার একটা অর্থ যে সংকট, উনি ছোটো থেকেই কিন্তু অর্থের সংকটের মধ্যেই উনি বড় হয়েছেন, এই অর্থ সংকটের জন্য উনি কী করলেন, উনি যখন কলকাতার এমএ ক্লাসের ছাত্র ছিল ওনার জঙ্গিপাড়ার এক জমিদার বাড়ির সন্তানের সঙ্গে ওনার পরিচয় হয় এবং সেই সন্তান কাছে অনুরোধ করেন যে চাকরির একটা ব্যবস্থা করার জন্য এবং সেই বৃন্দাবন সিংহ ওকে কিন্তু নিয়ে যায় জাঙ্গিপাড়া মাইনর স্কুলে একটি শিক্ষকতার কাজে, ওখানে 1919 পর্যন্ত উনি শিক্ষকতা করেন, উনি তারপর 1920 ওখানে থেকে চলে আসেন, আসার পরে উনি রিপন কলেজ যেটা সুরেন্দ্রনাথ কলেজ ওই কলেজে অধ্যক্ষ ছিল সেই পূর্ণচন্দ্র রায়ের কাছে তিনি যান এবং চাকরির একটা ব্যবস্থা করার দেওয়ার জন্য বলেন এবং ওই সময় সিভি রমন এরা যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা পরবর্তীকালে নোবেল পুরস্কার পান ওনারা কিন্তু ওই রবার্টসের মূর্তির নিচে ওরা সন্ধ্যাবেলায় বসতেন এবং সেখানে কিন্তু ওখানে ওই প্রফুল্লচন্দ্র কি বললেন পদার্থ তখনকার যে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক ছিলেন চারুচন্দ্র ভট্টাচার্য তাকে অনুরোধ করেন ওই বিভূতিভূষণের একটা চাকরির ব্যবস্থা করে যাওয়ার, সেখানে তিনি তখন চাকরির ব্যবস্থা করেন এবং হরিনাম স্কুলে তিনি তখন চাকরি একটা পান। ওখানে কিছুদিন চাকরি করার পর তিনি কিন্তু আবার সেই সময় দেখেন যখন 1922 খ্রিস্টাব্দে তখন কিন্তু ওনার মা মৃণালিনী মারা যান, মারা যাওয়ার পর উনি আবার কলকাতায় ফিরে আসেন আর ওই সময় তিনি কিন্তু গোরক্ষিণী সভার একটা প্রচারক হিসেবে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন, যেটা আমরা অনুবর্তন উপন্যাসের মধ্যে আমরা তার ধারণা দেখতে পাব। আর সেই সময় আরেকটি কথা হচ্ছে যে সেই সময় কেশরামজির অধীনে তিনি এক কাজ করেছিলেন, একটি ব্যবসায়ীর অধীনে কাজ করেছিলেন, পরে পূর্ববাংলা এবং বম্বদেশ সমস্ত সীমান্ত অঞ্চলগুলো তিনি ঘুরে বেড়িয়েছেন। 1923 খ্রিস্টাব্দে একটা অমৃতবাজার পত্রিকা একটি বিজ্ঞাপন বের করে এবং তাতে সহকারী সেক্রেটারির পদে একটি লোক নিয়োগ করার কথা বলা হয় এবং সেখানে পাথুরিয়াঘাটার যে জমিদার অক্ষয় ঘোষ তিনি কিন্তু ওই পদটি সৃজন করে বিজ্ঞাপন দেন এবং সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম দরখাস্ত করেন, অনেক আইনজীবী থাকা সত্ত্বেও তখন বিভূতিভূষণ ছোট গল্প রচনার পর সাহিত্যে একটা খ্যাতি পেয়েছেন, ফলে সেই সূত্রে উল্লেখ থাকায় দরখাস্তের সঙ্গে ওনাকে ওই চাকরিটি হয়ে যায় এবং তিনি তখন ওনাকে ওই ভাগলপুর এস্টেটের যে চাকরি করার জন্য ওনাকে পাঠিয়ে দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে। আমরা জানি সেই ভাগলপুর বাস প্রবাসকালেই কিন্তু পথের পাঁচালী এবং যেটা পরে আরণ্যক উপন্যাসে যে পৃষ্ঠভূমি তৈরি হয়েছিল সেটা কিন্তু সব ওই ভাগলপুর সার্কেলে যে নির্জন জায়গায় প্রকৃতির কোলে সান্নিধ্যে তিনি কিন্তু সাহিত্য চর্চা করার একটা উপযুক্ত পরিবেশ পেয়ে গেলেন।
0: তো আচ্ছা স্যার, ওনার সাহিত্যকর্ম বা সাহিত্য জগৎ সম্পর্কে যদি আমার বন্ধুদের কিছু বলেন।
1: ওনার প্রথম যেটি প্রকাশিত গল্প সেটা হচ্ছে উপেক্ষিতা, যেটি আপনার প্রকাশিত হয়েছিল আমরা দেখি 1922 মার্চ সালে এবং তার লিখিত গ্রন্থের সংখ্যা হচ্ছে 51 আর মৃত্যুর পর প্রকাশিত হয় 7-8টি এবং এই তার লিখিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 13টি এবং গল্প উপন্যাস কিশোরদের রচনা ছাড়াও তিনি দিনলিপি ওরফে ভ্রমণ কাহিনী উপরে আত্মচিন্তামূলক রচনাও তিনি লিখেছেন, যেমন স্মৃতিরেখা, তৃণাঙ্কুর, উর্মি মুখর, হে অরণ্য কথাক বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভূতিভূষণের সাহিত্য প্রবেশের যে মূল চাবিকাঠি সেগুলো কিন্তু এই দিনলিপি বা আত্মচিন্তনমূলক যে রচনাগুলোর মধ্যেই আমরা খুঁজে পাব। মূলত তার উপন্যাসের তালিকায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে পথের পাঁচালী, যেটা 1929, এবং এইটার পরেই কিন্তু বিভূতিভূষণকে তাকাতে হয়নি, এই লেখাটি প্রকাশের সঙ্গে সঙ্গে সারা ভারতীয় সাহিত্যে এবং বাংলা সাহিত্যে তো বটেই, ভারতীয় সাহিত্যে একটা বিশেষ ছাড়া পড়ে যায়। এবং রবীন্দ্রনাথও তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন বিভূতিভূষণের এই সাহিত্য পড়ে। এরপরের যেটি হচ্ছে অপরাজিত প্রথম এবং দ্বিতীয় খণ্ড, এবং দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, অনুবর্তন, দেবযান, কেদার রাজা, অথৈজল, ইছামতি, আর মৃত্যুর পর যেটি প্রকাশিত হয় সেটা হচ্ছে অসলি সংকেত। এখন এই আগের যে সমস্ত উপন্যাস এবং গল্পগ্রন্থগুলো যদি দেখি আমরা, মেঘমল্লার, তার মধ্যে পুঁই মাচা গল্পটি আমরা সবাই জানি যে খুব বিশেষ উল্লেখযোগ্য তার মধ্যে, আর মৌরী ফুল, দ্রবময়ীর কাশীবাস, পৈতৃক ভিটা, বুধির বাড়ি, পিদিমের নিচে, কিন্নর দল, ক্যানভাসার কৃষ্ণলাল, সিঁদুর বর চরণ, এরকম অনেক গল্প তার উনি লিখেছেন। যেটি কথা হচ্ছে যে উনার মৃত্যুর পরে যে প্রকাশিত যে গল্পটি উনি ইচ্ছে করে প্রকাশ করেননি বা পরবর্তীকালে প্রকাশের ইচ্ছা রাখেননি বলে করেননি, তো মৃত্যুর পরে যে অশনি সংকেত যেটা হয়, যেটা বিভূতিভূষণের সাহিত্যে একটা ব্যতিক্রম, যেটি 1350-এর মন্মন্তরের পটভূমিকায় লেখা। এবং সেই গল্পটাতে প্রথম আমরা এতদিন যে কল্লোল বা কালিকলম গোষ্ঠী বা শনিবার চিঠি গোষ্ঠীর লেখকদের মধ্যে যে ভাবনা, যে তখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং সে সময় যে রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের জাতীয়তাবাদী আন্দোলন একটা শুরু হয়েছে, এবং সোভিয়েত আসিয়ার যে বিপ্লব সেটা আমাদের বাংলা সাহিত্যে একটা প্রভাব ফেলেছে, এবং যেটি হচ্ছে কি যে মার্সীয় কমিউনিজম চিন্তাধারা, যে সাম্যবাদী ভাবনা আমাদের সাহিত্যক্ষেত্রে একটা প্রভাব জায়গা পেয়েছে, আর ফ্রয়েডীয় যে যৌন চিন্তা, এবং ফ্রয়েডীয় যৌন চিন্তার ব্যাখ্যানের মধ্যে একটা নারী পুরুষের অন্তর্বয়নকে ব্যাখ্যা করবার চেষ্টা করা হচ্ছে সাহিত্যের মধ্যে, সেটার ক্ষেত্রে কিন্তু বিভূতিভূষণ ঠিক আলাদা পথে গেলেন। বিভূতিভূষণ ছোট থেকে আশৈশব প্রকৃতির সান্নিধ্যে লালিত পালিত, এবং এটা কেবল তার নিজের নয়, পিতার উত্তরাধিকার সূত্রেও তিনি এই গুণগুলো পেয়েছিলেন। আর এই প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের মধ্যে তিনটে জিনিস আমরা দেখবো, একটা প্রকৃতি, আর একটা হচ্ছে মানব মানবী, আর ঈশ্বরের প্রতি একটা নিগুড় অধ্যাত্ম সাধনা। উনি প্রকৃতিকেই ঈশ্বরের একটা অন্য রূপ রেখেছে। প্রকৃতি উনি বলতে চাইছেন যে প্রকৃতি মানে ঈশ্বরের যে নিরাকার বলি বা সাকার বলি, সেখানে ঈশ্বরের প্রতিটা মুহূর্তে প্রকৃতির মধ্যেই তার সংস্পর্শ পাচ্ছি, এবং সেই ভাবনাগুলো ওনার আমরা দেখতে পাচ্ছি। আসলে যদি আমরা এই সময় দেখি যে বিশেষ করে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি দেখি আমরা, ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একই সময়ে এলেন। তারাশঙ্কর ঠিক অন্য পথে এগিয়ে গেলেন। তারাশঙ্কর আড় বাংলার গ্রাম জীবনের ছবিকে তুলে ধরলেন, এবং সেখানে শ্রেণী বিন্যাস আছে, সমাজগত বিন্যাস আছে, অর্থনৈতিক বিন্যাসক্রম দেখালেন, এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনার আলোকে তার চরিত্রগুলো উদ্ভাসিত হলো। মানিক বন্দ্যোপাধ্যায় তো আরও একদম এগিয়ে, উনি একদম বৈজ্ঞানিক তথ্য দৃষ্টির নিরিখে প্রতিটি শ্রেণীগত এবং সমাজগত বিন্যাস করলেন, এবং সঙ্গে সঙ্গে যেটি ফ্রয়েডীয় যৌনোত্তম কমিউনিজম ভাবনা তার সাহিত্যে ওতপ্রোতভাবে জায়গা পেয়ে গেল। বিভূতিভূষণের সাহিত্য ঠিক একটু ব্যতিক্রম, শুধু অশনি সংকেতকে বাদ দিয়ে দিলে। এ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমরা তারাশঙ্কর এবং মানিকের মানসিকতা সম্বন্ধে দু চার লাইন বলতে হয়। প্রথমত তারাশঙ্কর বলেছিলেন, আমি সাহিত্যক্ষেত্রে এসেছিলাম স্বাভাবিক আলাদা দৃষ্টিকোণ নিয়ে, অন্তরে স্বতন্ত্র উপলব্ধি নিয়ে। চৈতালি ঘুণ্ডিতে আমি তা প্রথম বলতে চেষ্টা করেছিলাম। ধাত্রীদেবতা ও কালিন্দিতে নতুন করে সেই কথা বলে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। রাজনৈতিক বন্ধন মুক্তির আকাঙ্ক্ষার যে দুর্নিবার আবেগ আমি জাতীয় জীবনের স্তরে স্তরে বিভিন্ন ভঙ্গিতে প্রকাশিত হতে দেখেছিলাম, তারই মধ্যে প্রত্যক্ষ করেছিলাম মানুষের সনাতন জীবন মুক্তির সাধনা। এখানে জীবন মুক্তি বলতে তিনি ভয়ের বন্ধন, ক্ষুদ্রতার গণ্ডি, অভাবের পীড়ন এবং জীবনে জোর করে চাপানো সকল প্রকার প্রভাবের বিরুদ্ধে মানুষের সংগ্রাম করে চলেছে সেই তার অভিযানের কথাই তিনি বলতে চেয়েছেন। আর মানিক বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে জীবনকে তো জানতেই হবে, এ বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু জীবনটাকে জানাই যথেষ্ট নয়। যে জীবনকে ঘনিষ্ঠভাবে জেনেছি বুঝেছি সেই জীবনটাই সাহিত্যে বিশেষভাবে কীভাবে রূপায়িত হয়েছে বা হচ্ছে সেটাও সাহিত্যকে স্পষ্টভাবে জানতে ও বুঝতে হবে, নইলে নতুন সৃষ্টির প্রেরণাও জাগবে না, পথও মুক্ত হবে না। আর বিভূতিভূষণ কিন্তু এইভাবে ভাবেননি, বিভূতিভূষণ ভাবতেও চাননি। আসলে তিনি দারিদ্র্যের ছবি দেখিয়েছেন, তা নিয়ে বিদ্রোহের সুর তুললেন না বা শ্রেণী সমাজগত কোনো বিন্যাস করলেন না, অবিশ্বাস সেগুলো দারিদ্র তার কাছে উপভোগ্য মনে হয়েছে, অবিশ্বাস্য মনে হলো এ কথা সত্য যে দক্ষিণ বাংলার গ্রাম বাংলার যে গ্রাম জীবনে যে পরিচয় তার গল্প উপন্যাসে আমরা পাই তা আমাদের পরিচিত। এই অঞ্চলের গরিব মানুষের সকল সরল দারিদ্র পীড়িত জীবনের ছবি তিনি এঁকেছেন। তাঁর তুলিকায় অপরূপ রূপে সেগুলো দেখা দিয়েছে। এই নিঃসর্গ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন। যে ব্যক্তি এই সৌন্দর্যে মুগ্ধ হন না তিনি তাকে হতভাগ্য বলেছেন, দারিদ্র পীড়িতকে তিনি হতভাগ্য বলেননি। এই চরম দুর্গতি, চিরন্তন অর্ধাহার বা অনাহার বিভূতিভূষণের চরিত্রগুলোকে কিন্তু কখনো নীতিভ্রষ্ট

0: এমনকি অশনি সংকেত সম্পর্কেও সত্য।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু তথ্য আমার বন্ধুদের জানালেন, ধন্যবাদ।
0: নমস্কার।
1: আমার প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কবি বরুণ হালদারের লেখা কবিতা হে বরেণ্য কবিতাটি পাঠ করছি। হে বরেণ্য, বাংলার মাঠ ঘাট নদী নালা সবুজ জন্মভূমি, তোমার কাছে ছিল স্বর্গভূমি, প্রবাসী পত্রিকায় প্রথম ফুটেছিল তোমার সৃষ্টির ফুল, সে ফুলের সৌরভ ছড়িয়ে পড়েছিল সুজলা সুফলা সবুজ বাংলার সর্বত্র, বাংলা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উদ্ভাসিত চেতনায় সৃষ্টি সুধায় ভাসালে তুমি কালজয়ী বহু গল্প উপন্যাসের খেয়া, তোমার চেতনার চন্দন মেঘমল্লার ইচ্ছামতী পথের পাঁচালি হাজার ব্যস্ততার ফাঁকে একটু অবসরে আজও সুগন্ধি হয়ে শান্তি দেয় পাঠক শ্রোতার হৃদয়ে। আফ্রিকার পাহাড় নদী গুহা মরুভূমি মনন ভ্রমণ নিপুণ ফসলে উপহার দিলে চাঁদের পাহাড়, এই সবই বাংলা সাহিত্যের কাল উত্তীর্ণ সম্পদ। তোমার প্রজ্ঞাদীপ্ত ফসল তুমি বাংলা সাহিত্যে সব উজ্জ্বল করেই থেমে থাকেনি, চলচ্চিত্রে এনে দিয়েছ দেশি বিদেশি অনেক পুরস্কার, কালের নিয়মে চলে গেছ কর্ম নিপুণতায় আজও রয়ে গেছ, পূজিত হও লাইব্রেরিতে সর্বোপরি বাঙালির হৃদয়ে, মরণোত্তর রবীন্দ্র পুরস্কারের থেকেও অনেক বড় পুরস্কারে ভূষিত হয়েছ তুমি, শ্রদ্ধা নিমিত্ত সকল বাঙালির হৃদয়ে তোমার বসত ভূমি। শ্রোতাবন্ধু, এখন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।

অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি, মুনমুন দত্ত। নমস্কার।